0: জীবন এখন বড্ড ফাস্ট, তাই বাড়ি বসে হ্যাসল ফ্রি ব্যাংকিং এর জন্য সুইচ করুন SBI প্রিমিয়ার ব্যাংকিং এ,
1: যেখানে আপনি পাবেন ডেডিকেটেড ভার্চুয়াল রিলেশনশিপ অ্যাসোসিয়েট, যিনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে স্মার্ট অ্যাডভাইস দেবেন এবং সমস্ত কাজ কমপ্লিট করুন লাইটনিং স্পিডে, অর্থাৎ সিমলেস ব্যাংকিং এক্সপেরিয়েন্স এন্ড মেনি আদার এক্সাইটিং বেনিফিটস।
0: আজই পৌঁছে যান নিজের নিকটবর্তী SBI ব্রাঞ্চে এবং অ্যাক্টিভেট করুন SBI প্রিমিয়ার ব্যাংকিং। টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই।

অনুষ্ঠানে আজ রয়েছে মহিলাদের একান্ত নিজস্ব অনুষ্ঠান চিরন্তনী। অনুষ্ঠানের শুরুতে শ্রী মা সারদা দেবীর এই উক্তিটি, ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজনে, নিন্দা ঠাট্টা সবাই করতে পারে, কিন্তু কিভাবে ভালো করতে হবে তা বলতে পারে কজনে। শ্রী মা সারদা দেবীর এই উক্তি দিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। এখন বলবো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু কথা। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বার্ষিকী ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসে একটি স্মরণীয় দিন। তিনি 1848 সালের 10ই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, শিক্ষাবিদ, সাংবাদিক, সমাজ সংস্কারক এবং প্রখ্যাত রাজনৈতিক নেতা। তাঁর অসাধারণ বক্তৃতা, দেশপ্রেম ও নেতৃত্বের জন্য তিনি রাষ্ট্রগুরু উপাধিতে ভূষিত হন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতীয়দের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করেন। তিনি ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কর্মকাণ্ডে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সংবাদপত্রের মাধ্যমে তিনি জাতীয় চেতনা জাগিয়ে তুলতে বিশেষ অবদান রাখেন। শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং সাংবিধানিক পদ্ধতিতে স্বাধীনতার দাবিকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1925 সালের 6ই আগস্ট তিনি পরলোক গমন করেন। তার মৃত্যু বার্ষিকীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। তার আদর্শ, দেশপ্রেম, সততা এবং জনসেবার মানসিকতা আজও আমাদের অনুপ্রাণিত করে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জীবন ও কর্ম ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে। শ্রোতা বন্ধুরা, এবারে বলবো হিরোশিমা দিবস নিয়ে কিছু কথা। হিরোশিমা দিবস প্রতিবছর 6ই আগস্ট পালিত হয়। 1945 সালের এই দিনে

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানের হিরোশিমা শহরের ওপর প্রথমবারের মতো পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। এই ভয়াবহ বিস্ফোরণে মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষ নিহত হন এবং বহু মানুষ গুরুতর আহত হন। পরবর্তী বহু বছর ধরে তেজস্ক্রিয়তার প্রভাবে অসংখ্য মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হন এবং অনেকের মৃত্যু ঘটে। এই ঘটনা মানব ইতিহাসের অন্যতম মর্মান্তিক অধ্যায় হিসেবে বিবেচিত হয়। হিরোশিমা দিবসের মূল উদ্দেশ্য হল যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করা এবং বিশ্বের শান্তি, সম্প্রীতি ও পারমাণবিক অস্ত্রমুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো। এই দিনে হিরোশিমায় নিহত ব্যক্তিদের স্মরণে নীরবতা পালন, প্রার্থনা সভা, শান্তি মিছিল এবং বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্বের নানা দেশেও শান্তি প্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। হিরোশিমা দিবস আমাদের শেখায় যে যুদ্ধ কখনো স্থায়ী সমাধান নয়। মানবতা, সহমর্মিতা, পারস্পরিক সম্মান ও আলোচনার মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধানই বিশ্বের জন্য কল্যাণকর। তাই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তুলতে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে একটি ঘোষণা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান, আপনার কাছে কি এমন কোন গল্প আছে যা বিশ্বের মানুষের কাছে আপনার দ্বীপের জাদু, সৌন্দর্য এবং অনন্য পরিচয় তুলে ধরতে পারে? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতীর উদ্যোগে আয়োজিত জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জে অংশ নিয়ে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরুন। আপনার ক্যামেরার চোখে ধারণ করুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলো। তুলে ধরুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকপ্রথা বা পরম্পরা, স্থানীয় গল্প এবং অনন্য পরিচয়। আপনাকে যা করতে হবে তা হল এক থেকে তিন মিনিটের একটি ভিডিও তৈরি করে আপনার দ্বীপের গল্প সারা বিশ্বের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার। জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে 2,00,000 টাকা এবং জাতীয় স্তরে 5,00,000 টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপ এ রেজিস্টার করুন। মাই ওয়েবস এ যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে আপনার ভিডিও জমা দিন। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 1 আগস্ট থেকে 31 আগস্ট 2026 এর মধ্যে। তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটর নির্মাতারা, ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা তুলে ধরুন এবং আপনার গল্পকে উজ্জ্বল করে তুলুন। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, আপনার জেলা, আপনার গল্প, ভারতের মঞ্চ, আপনার দ্বীপ, আপনার গল্প, আমাদের গর্ব। আজই অংশগ্রহণ করুন আর আপনার সৃষ্টির মাধ্যমে অনুপ্রাণিত করুন লক্ষ লক্ষ মানুষকে। এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শেষ হল। এখন জলযান যাত্রার খবরাখবর। এমভি স্টেট আইল্যান্ড আগামীকাল সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রানী লক্ষ্মী আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি বাম্বুকা আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি ক্যাম্বেল বে আগামীকাল রাত 9:00 শ্রীবিজয়পুরম থেকে লিটল আন্দামানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 9:00 লিটল আন্দামান থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি জলি বয় আগামীকাল সকাল 7:00 শ্রীবিজয়পুরম থেকে ভায়া মায়াবন্দর হয়ে ডিগলিপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 7:00 ডিগলিপুর থেকে ভায়া মায়াবন্দর হয়ে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হলো।

শ্রোতা বন্ধুরা, আজ চিরন্তনীর আসরে বলবো বিশ্ব স্তন্যপান সপ্তাহ নিয়ে কিছু কথা, ও সঙ্গে থাকবে গান। প্রতি বছর পয়লা আগস্ট থেকে সাতই আগস্ট সারা বিশ্বে বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালিত হয়। এই সপ্তাহের মূল উদ্দেশ্য হল মায়ের দুধের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং শিশুদের সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে স্তন্যপানকে উৎসাহিত করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের উদ্যোগে এই সপ্তাহটি বিশ্বব্যাপী পালিত হয়। একটি শিশুর শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মায়ের দুধের কোনো বিকল্প নেই, তাই পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় স্তন্যপানের অনুকূল পরিবেশ তৈরি করা অত্যন্ত আবশ্যক।

মায়ের দুধ শিশুর জন্য সর্বোত্তম ও সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য। জন্মের পর প্রথম ৬ মাস শিশুর জন্য শুধু মায়ের দুধই যথেষ্ট। এতে শিশুর প্রয়োজনীয় সব ধরনের পুষ্টি উপাদান, ভিটামিন, খনিজ এবং রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি থাকে। মায়ের দুধ শিশুকে ডায়রিয়া, নিউমোনিয়া, অপুষ্টি ও অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করে। এছাড়া এটি শিশুর মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভবিষ্যতে বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমায়। স্তন্যপান শুধু শিশুর জন্য নয়, মায়ের জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত স্তন্যপান করালে প্রসবের পর মায়ের শরীর দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এটি অতিরিক্ত রক্তক্ষরণ কমায় এবং স্তন ও ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে সাহায্য করে। পাশাপাশি মা ও শিশুর মধ্যে গভীর মানসিক বন্ধন গড়ে ওঠে, যা শিশুর আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে।

আসি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপারিশ করে যে জন্মের এক ঘন্টার মধ্যে শিশুকে বুকের দুধ খাওয়ানো শুরু করা উচিত এবং প্রথম ৬ মাস শুধু মায়ের দুধই দেওয়া উচিত। এই সময়ে জল, মধু বা অন্য কোনো খাবারের প্রয়োজন হয় না। ৬ মাস পর শিশুর বয়স ও পুষ্টির চাহিদা অনুযায়ী পরিপূরক খাবার শুরু করতে হবে। তবে ২ বছর বা তারও বেশি সময় পর্যন্ত মায়ের দুধ খাওয়ানো অব্যাহত রাখা উচিত। বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালনের প্রধান উদ্দেশ্য হল মায়েদের স্তন্যপান সম্পর্কে সঠিক তথ্য প্রদান, পরিবার ও সমাজকে সচেতন করা এবং কর্মজীবী মায়েদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করা। বিভিন্ন সেমিনার, র্যালি, স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি এবং গণমাধ্যম প্রচারণার মাধ্যমে মানুষকে স্তন্যপানের উপকারিতা সম্পর্কে জানানো হয়। একই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ এবং হাসপাতালগুলোতে নবজাতকের জন্য উপযোগী সেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

শুধু মা নন, পরিবারের সদস্য, কর্মক্ষেত্র, স্বাস্থ্যকর্মী এবং সমাজের প্রতিটি মানুষের উচিত স্তন্যপানকে সমর্থন করা। কর্মজীবী মায়েদের জন্য মাতৃত্বকালীন ছুটি, স্তন্যপানের উপযোগী পরিবেশ এবং সচেতন কর্মসংস্কৃতি গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার যদি মায়ের পাশে দাঁড়ায় এবং মানসিকভাবে সহযোগিতা করে, তবে মা আরও আত্মবিশ্বাসের সঙ্গে শিশুকে বুকের দুধ খাওয়াতে পারেন। বর্তমানে অনেক মা বিভিন্ন কারণে শিশুকে পর্যাপ্ত সময় স্তন্যপান করাতে পারেন না। কর্মব্যস্ততা, ভুল ধারণা, কৃত্রিম দুধের অতিরিক্ত প্রচার এবং সচেতনতার অভাবের ক্ষেত্রে বড় বাধা। এইসব সমস্যা দূর করতে স্বাস্থ্য শিক্ষা বৃদ্ধি, গণসচেতনতা গড়ে তোলা, মাতৃত্ব বান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করা এবং স্বাস্থ্যকর্মীদের যথাযথ পরামর্শ প্রদান করা আবশ্যক।

বিশ্ব স্তন্যপান সপ্তাহ শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি মা ও শিশুর সুস্থ ভবিষ্যৎ গড়ার একটি বৈশ্বিক অঙ্গীকার। মায়ের দুধ শিশুর জীবনের প্রথম এবং সর্বোত্তম খাদ্য, যা তাকে সুস্থ, সবল ও মেধাবী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক মা, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের উচিত স্তন্যপানকে উৎসাহিত করা, এর অনুকূল পরিবেশ সৃষ্টি করা। বিশ্ব স্তন্যপান সপ্তাহের মূল বার্তা হল, মায়ের দুধই শিশুর শ্রেষ্ঠ খাদ্য, সুস্থ জীবনের প্রথম।

এর সঙ্গেই শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হলো আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু নিভা রানী। আজ তাহলে আসি।